0: আদিবাসী আখড়া সান্তালিতে আঞ্জম সানাম কোগে ইন দুলি কিসকু
1: আর ইন উষা কিরণ হাসদা
0: সেদ খন আয়ো বাবা বৈহা মিশ্রা কো আলিঞা মানত গড় জোহার আর হুডিং কদো যাও লেকা গে দুলার থুম আশা আলিঞ আপে সানাম কোগে নাপাই বাড়া গে মেনা পে তাবনা আর সানাম কোগে না নাপাই রেগে বোন তাহেন মা
1: হ্যাঁ আর তেহিঞ হো যাও সর্দি মাহা লেকা গি মজ মজ সেরিং কুলিং আঞ্জম উচুবুনা আর নোয়া সাঁতে গি না লক্তি আর বাড়াই জং কথা কুহলিং আঞ্জম উচুবুনা আর হো নোয়া সাঁতে গি তেহিঞ মিটাং গালোচ সে বার্তা হলিং আঞ্জম উচুবুনা আদো দেলা অক্ত কু বাম বিলম কাতে বুন এহব লেগে
0: হ্যাঁ অক্ত সে সময় দো আডি দামানি জিনিস কানা আর নোয়া উরুম আডি লক্তিয়া চেদা সে যাহাই সময় রেনা মহত বাই নেল উরুমা উনি দো চেত হো বাঙে চিকে দাড়েয়া নোয়া দো সানাম মানওয়া জীবন রিয়া আডি মহতান হটিং কানা জাহান কামি গে হাপে সে বাং গে অনকা গাপাইন কামিয়া অনকান হোড় দো সময় রেনা মহত বাং কো উরুম দাড়েয়া নোয়া দো মিটাং ধন কানা মিট পারমেন অক্তো দো বাং রুয়াড়া ওনা চিকা নোয়া রেনা সহি তরিকা তে আপনা আডি গে লাগতিয়া
1: হ্যাঁ সরিগি ম্যাম আডি মজ কথাম লয়া আবুনা যাহাই হড়গি সময় সে অক্তো রেনা এসম মানা আর নিজের কামি সময় রে করাওয়ায় তো উনি গো উনি গি জীবন রেনা ডাহারে দোয় লাহা অক্তো দো আবু অনুশাসন আর জিম্মেদারি বিনাওয়ে শিখাবে বুনা যদি আবু সময় রেনা সহি লেখা বুন যোগাও খান দো আবুয়া সানাম কামি আলগাতে পুরোয়া পটুয়া জীবন রে পটুয়া কুয়া সময় দো আডি দামানা যদি যাহাই পটুয়া গিদ্রগি খেল আর আরাম লাগিন সময় রেনা সহি হটিং খানে তো উনি গিদ্র আয়া পড়াও জীবন রে নাপাই অর্জয় নামা
0: আডি নাপাই কথাম লে কি আউ সময় সারি গে সময় রেনা বরবাদি দো আবুয়া জীবন তাইনম সেদ গে ইদিয়ায় লাহা দো বাং দাড়েয়া যাহাই হোড় গে না লাহা রে মেন কাদায় গে লাহা রেলিং মেন কাদ কে লেকা গে সময় দো সময় বাই উরুমা তো উনি আজা যাহা জোস তাহেনা ওনে বাং এ সেটের দাড়েয়া ওনা চিকে যাহাই হোড় গে খুড়িয়া দো বাং লাগতিয়া খুড়িয়া বগি কাতে কামি রে লাগা কো আডি জরুরিয়া জীবন হর মিট সেকেন্ড আডি মায়নে দোহয়ায় আর আবো আড়েপাশে যাহা তিনা লাটু হোড় কো বেনাওয়া কানা উনকু দো সময় রেনা সুহি সে নাপায় কো নেল উরুম কাদা সময় গে নোংকান জিনিস কানা যাহা শক্ত দামা মেনখান নোয়া দো সানাম হোড় বাংবো বুঝাও দাড়েয়া পুরো দুনিয়া নোয়া সময় রেগে নির্ভরা ওনা চিকা কো মেন কাদা যে সময় রেনা দো সহি তরিকা তে আপনাও মে মিটাং হোড় নোংকান কোহো মেনা কোয়া যাহাই আডি জুর কো উইহারা মেনখান চিকা দো বাং কো চিকাইয়া চেনো অনকান হোড় কো গে সময় দো বাং কো নেল উরুম দাড়েয়া
1: সারিগি ম্যাম আডি নাপাই কথাম লয়া বুনা সময় বাবদতে যত হোড়া জিন্দগি রে সময় রেনা আডি মহত মেনা তাবুনা দিলা তবে সময় মা হুইয়েন নিতো আরহো মিটাং আডি আসল কথা বাবদতেং লয়াবুনা যে চাষবাস বাবদতে আদো চাষবাস কামি বাবদ আবুয়া জীবন রে চাষ কামি দো আডি আসল গিয়া চেদা এনতে বা চাষি কামি হতেতে মানুই কুদো জম নু বুন নামেত কানা মানে চাষা কাতে উকাবুন আরজাওয়ে কান উনা দো আবু সানাম কু জিবে তাহেন লাগি গি নুয়া তেগি রোজগার আর এমান দিয়া যদি মিটেন চাষি মজ লেকাতে বাই আরজাও এনখান সানাম আদো মুশকিল চাবা আ হেসে বাং মে
0: একদম
1: কম আরজা হুই লেন খান ফসল রিয়া কুড়ে সে উনার না দাম হো বাড়তিয়া আর নুঙ্কা গি আইমা হারন আর মুশকিল আবুয়া যাও দিন রিয়া জিন্দগি রে বুন নেল নামেত কানা তবে যতক্ষণ পাহিল আবু সানাম কু নোয়া সানামা খাতির চাষি কুয়া মি কামি উকা কু মেহনত এক কান উনা দিশা দরকার কানা আর উকা জমা আবু বুন নামেত কান উনা আলু বুন বেরবাদ এনতে মিটেন চাষি যদি মজ লেখাতে বাই চাষ লেখান আবুয়া